আকাশবাণী এফএম জংপিস পালাপিন রিও মেগ হার্জ পালাপিন সাউ হাই ফিডান বর্গ আর জি কেটা থাকনি কা প্রোগ্রাম ট্রুলি ডিভাইন পা ইমতাম স্পিকিং জং রাই ফারেং জং রাই আইগো জং রাই ইয়ারো কাটকু জং কোয়া জংপি বাট ভিলে সোমতা জং রাই ডাউন বর্গ ব্লা রাই হোয়াইট ক্রস ফর হোয়াইট কি কি প্রোগ্রাম রিকোয়েস্ট পা ফিলাবান পান কি জং রাই ফারেং কি কি জং রাই আইগো জং রাই ইয়ারো সোনো উশা উনি নাম্বার খনাই সাফরা সানি

কেটে কেটে আকাশবাণী এফ এম জংপি বা ফিলাই অসমতানি খবর হাকিন জয়ন্তিয়া বড় লামসফি না আকাশবাণী শিলং ইউ আর লিসনিং টু দ্য নিউজ ইন জয়ন্তিয়া ল্যাঙ্গুয়েজ কামিং টু ইউ ফ্রম আকাশবাণী শিলং দিস ইস আকাশবাণী এফ এম জংপি এট 103.6 মেগাহার্টজ

kublai phi baro gani gade ka akash wani shilong ka khubor banpuli da itedihun kharbuli kimat ba kongsan chong ka khubor onyalam u mentri rangba ga meghalaya u konrad ki sangma ya ka kinhun ki nongyalam kristan banlet ye kendu ya u mentri sanshari ka sarkar padeng u amit sha ha ka ba yedei bat ka foreign contribution regulation act pha jingtip ki bor penyat district chong ka south west garo hills ya ki trai chaka ban ai ya ki chaka balamang na ka binta ka tura bypass project hapo ka henry phosni kendu ka meghalaya ya ka jingnang kiu ka jingdon ki papang bampong hakeleng ka jela lechngo umentri ka tnat ka kwat ka khia uba w shilla ya ka umulong chc ha ka henry terik hadien bala debrai ban kentiu ya ka chc sha ka integrated hospital কিখু বর ববিনিয়া উমেন্ট্রি রংবা গজলা মেঘালয়া উ কনরাদ কে সাংমা উলঅং বাসেন উনসলেকলাম ইয়া কিনহুন চংগান কিনহুন নিয়াম খ্রিস্টান হাপো কলামা চংগান নর্থ ইস্ট ইন্ডিয়া কাউন্সিল খ্রিস্টিয়ান কাউন্সিল ফোরাম বনলেক ইকিন্দু ইয়া উমেন্ট্রি কসর কারপদেং উ অমিত শাহ হানি দিল্লি হাগবয়া ডে বাট কা আইন সিনয়াং না শাবারি Foreign Contribution Regulation Act. Habakren sya kilat pathai khubor hadien balawai ke jingyalang jongga NEC hasilong. Ukonrat ke sangma ula pentebru ba ki nongyalam jongga NEICC forum kilaya kendu ya umentri kampo yeng ke sarkar pedeng bat kila pensngo hau ya ki jingye jongki namar ke jing pentrei kam ya ke Foreign Contribution Regulation Act. উমেন্ট্রি রংবা উল অংরু বা উ অমিত শাহ উল বথা ইয় ফোরম বান পিনখ্রে ইয় কমি মুরান্ডম কাবাবনিয়া বাদ বানিয় কন্দু ইয় উ না কবিনতা বানিয় ক্রেন সুসু নমার বা উদন ইয় কাবোর বান পিনকলা ইয় কানি কাক উমেন্ট্রি রংবা কজলা উ কনরাদ কে সাংমা উল পিন তিপরু বা কিসং থকত কিদৈ কি জাইত বিনরেউ খাসি বাদ গারো কিলাইয় কন্দু ইয় উমেন্ট্রি কসর কারপদেং উ অমিত শাহ হা কাপোর বা উওয়ান শেষিলং বানিয় ক্রেন বান পিনরুং ইয় কাকতিয়েন খাসি বাদ গারো হা কাকিরনেট বাফরা চংকা রীতি সিনশার গারি উ কনরাদ কে সাংমা উলা পিনটিপ বা কিডন পালাত ছিসপা তলি কিকতিয়েন বা কিনথুপ ইয় কাকতিয়েন খাসি বাদ গারো হা কথুপ চিংপেট বিনিয়া বান পিনরুং হা কাকিরনেট বাফরা চংকা রীতি সিনশার গারি ইন্ডিয়া বাট উমেন্ট্রি কম্পো ইয়ং সরকার পদেং উ অমিত শাহ উলঅং বাট উলালং উবকলোই বান পেজ হা কাবাইয়া দেই বাট কানি কাকাম উ কনরাদ কি সাংমা উলঅংরু বা উ প্রেসিডেন্ট কাকাশি